0: সকাল নিগুন বগে খোলা কলো বিন হলা দেখে পছি রাম্রো ফুল পাল পালি ঢাকা তিমরা লোভি আশা দেখে পছি রাম্রো ফুল
1: বাজাই ছ বারি সম্মা পারি পারি ছাজাউলা নি সমচুর সালাকো পাদলে তিম্রো মেরো আদলে ছারাউলা নি সমচুর মো তিম্রো সাথী জমদার বাগো না।